জগন্নাথে তুমি ভক্তর অধীন সার্বজনীন সেইথিপাই তো আষাঢ় শুক্ল দ্বিতীয়া তিথিরে নন্দীঘোষ রথচড়ি বিজে করিব বড়দাণ্ডরে শঙ্খ হুড়ুহুড়ি ধ্বনি ঘণ্ট করতাল স্বর ও সংকীর্তন নাদরে যেমিতি ফাটি পড়িব কি বড়দাণ্ড লক্ষ লক্ষ ভক্তঙ্ক গহণরে গহল লগাই চহল পকাই ঝুলি ঝুলি আসিব। হেলে থরে তো আড় নয়নরে দেখ ঠাকুরে আদুরে অপেক্ষা করিছি কেবে তুমি বিরাজিব হৃদ সিংহাসনী ভগতি ফুলরে গুন্থিছি মাড় তুম গলার ঝুলেইবা পাই।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রমের শেষে সত্যরঞ্জন দাসের অন্য এক রচনা দ্বৈতকণ্ঠে গাইছেন বিষ্ণুমোহন কবি এবং শরণ্য মিশ্রা।

শ্রোতা বন্ধু, প্রেম সবু মানুষকে আকর্ষিত করে থাকে। সত প্রেমরে পড়লে মানুষ অন্ধ হয়ে যাই সবু কিছু ওলট পালট করে দিয়ে। হলে আজিকালিকা প্রেমরে সচটতা খুব কম দেখা মিলে, কেবল ছলনা। কি টঙ্কা ও ধন সম্পত্তি লোভরে প্রেম করুছি তো কি প্রেমরে ফসাই খালি প্রতারণা দেউছি। কিন্তু শ্রোতা বন্ধু, স্নেহ ও মমতা মানুষকে আজীবন বাঁধি রখে। প্রেমরে আশা থাইপারে, কিন্তু স্নেহরে থাকে নিষ্কাম মমতা। ভাই ভাই ভিতরে স্নেহ, ভাই ভৌণী মধ্যে স্নেহ, মা ঝিও মধ্যে স্নেহ, বাপ পুয় মধ্যে স্নেহ, এইপরি অনেক সম্পর্করে আমি মানে পরস্পর ঠারু খোঁজি থাও টিকিয়ে স্নেহ।

শ্রোতাবন্ধু, এটি শেষ করুছু আজির শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রমক। আপন মানে টিউন করেছেন 103.4 FM আকাশবাণী পুরী। বর্তমান প্রচার করুছু নারী মানক পাই কার্যক্রম মুক্তা। কার্যক্রমটি প্রযোজনা করেছেন দিলীপ কুমার নায়ক, উপস্থাপনার অছন্তি সংঘমিত্রা পটনায়ক।

শ্রোতাবন্ধু নমস্কার, নারীভিত্তিক কার্যক্রম মুক্তা পরিসরকু স্বাগত জনাউছি। উপস্থাপনারে মু সংঘমিত্র পট্টনায়ক। আমি সমস্তে টিভি, সংবাদপত্র বা রেডিও মাধ্যমে জনসংখ্যা বড়ি চালিথিবার খবর প্রত্যেক দিন পড়ুছে বা শুণুছে। লোকসংখ্যা বড়িবা দ্বারা চাষ জমি কমি যাচ্ছে, চাকরি পাই প্রতিযোগিতা বড়ুছে, জঙ্গল কটা হেউছে এবং পরিবেশ নষ্ট হেউছে। কিন্তু এই সমস্যার সবুঠারু সুন্দর সহজ ও স্থায়ী সমাধান কাহা পাখরে অছি, এ বিষয়ে আপনমানে কেবে ভাবিছন্তি কি? এহার সমাধান না সরকারঙ্ক পাখরে অছি, না কোনসি কঠোর আইন পাখরে। এহার সবুঠারু বড় চাবিকাঠি রহিছি আম ঘরর মহিলামানঙ্ক হাতরে, আম নারী শক্তি পাখরে। জনে মহিলা সশক্ত হেলে জনসংখ্যা আপে আপে নিয়ন্ত্রিত হয়ে পারে। যেতবেলে জনসংখ্যা নিয়ন্ত্রণ কথা উঠে, লোকঙ্ক মনকু আসে বাধ্যতামূলক আইন কিংবা জরিমানা। কিন্তু দুনিয়ার বড় বড় অর্থশাস্ত্রী এবং বৈজ্ঞানিক মানে কহুছন্তি যে কঠোর আইন দ্বারা কেবে বি জনসংখ্যা শুধরে নাহিঁ, ওলটা সমাজরে অনেক খারাপ প্রভাব পড়ে। নোবেল বিজেতা অমর্ত্য সেন একদা কহিথিলে, জনসংখ্যা স্থির করিবা পাই মহিলামানঙ্কর নিষ্পত্তি নেবার ক্ষমতা সবুঠারু বড় মাধ্যম। প্রথম এবং সবুঠারু গুরুত্বপূর্ণ মাধ্যম হেউছি মহিলা শিক্ষা। যেতবেলে

শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী পুরী কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেসন মাধ্যমে 103.4 মেগাহার্জ যোগে আমার কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে আপনার শুনেপারে।

বর্তমান চূড়ান্ত পানিপাক সূচনা। আঞ্চলিক পানিপাক বিজ্ঞান কেন্দ্র ভুবনেশ্বরের মিলিথিবা সূচনা অনুযায়ী ওড়িশার দক্ষিণ উপকূল অঞ্চলের অল্পরু মধ্যম ধরনের বর্ষা হয়ে যাই। মৎস্যজীবী মানুষ মিলিথিবা সূচনা অনুযায়ী ওড়িশার ঘণ্টা প্রতি 35-45 কিলোমিটর বেগরে পবন বহিবার সম্ভাবনা রয়েছে। সমুদ্র মধ্যকু ন যাওয়া পাই মৎস্যজীবী মানুষ সূচনা দিয়া যাচ্ছি। আসন্তা 10 তারিখর 13 তারিখ মধ্যে আপনার সমুদ্র মধ্যকু যাতে না। ওড়িশার গঞ্জাম, গজপতি, পুরী, খোর্ধা ও নয়াগড় জেলার অল্পরু মধ্যম ধরনের বর্ষা হয়ে যাই। পুরী, খোর্ধা, গঞ্জাম, গজপতি ইত্যাদি জেলা মানকরে পবনর বেগ ঘণ্টা প্রতি 40-50 কিলোমিটর বেগরে রহিপারে। সেইপা এইসব জেলা মানুষ হলদিয়া চেতাবনী অন্তর্গত করা যাই। এটি শেষ কলু পানিপাগ সূচনা। আরম্ভ করুছু ওড়িয়া ভক্তি গীতর কার্যক্রম। প্রথমে কণ্ঠদান করেছেন নমিতা অগ্রওয়াল, গীত রচনা করেছেন অরুণ মন্ত্রী।